0: अनि धेरै भइसक्यो के यो झन् एक महिना हुन लाग्यो अनि यहाँ मेरो त्यो साली नानीले यहाँ हुन्छ भनेर भनेको भएर अनि यहाँ आज आएको हजुर
1: उहाँले तपाईँलाई
0: होइन अब विश्वास हो विश्वास हो अब पहिलोचोटि आइहाल्छ अब भरे भोलिबाट थाहा हुन्छ होला अनि
1: अस्पताल पनि त
0: जानुभयो अस्पताल म त क्यान्सर बिरामी क्यान्सर पेसेन्ट डेढ वर्ष भयो होइन अनि उपचार गरिरहेको छु कन्टिन्यू चलिरहेको छ तर अहिले आएर यो भयो क्या त्यो कहिले काहीँ ऊ भइरहने
1: होइन
0: नानीले भनेर हामी आयो
2: นอกจากเรื่องราวของโหราจารย์ผู้รักษาโรคแล้วยังมีความเชื่อเรื่องร่างทรงหรือดิวมะตัวกลางการสื่อสารระหว่างเทพและมนุษย์ผู้ชี้ทางการรักษาและแก้ไขปัญหาต่างๆทุกครั้งที่ร่างทรงทำการรักษาไม่ใช่ว่าทุกคนจะหายป่วยนานีมายาที่เป็นดิวมะมันนานกว่า40ปีบอกกับเราว่าทุกครั้งที่เธอนำวัชิระมากำไว้เธอจะรู้สึกได้ว่าองค์เทพกำลังจะลงมาประทับร่างไม่นานนักตัวเธอจะไร้ซึ่งความรู้สึกและจะปล่อยให้องค์เทพเป็นผู้ชี้แนะแนวทางในการรักษาคนไข้โดยที่ตัวเธอนั้นทำได้เพียงแค่นั่งสังเกตการอยู่เบื้องหลังในแต่ละวันมานีมายาต้องรักษาชาวบ้านไม่ต่ำกว่า30รายบางคนมาหาเธอด้วยปัญหาทางด้านร่างกายและก็มีอีกไม่น้อยที่มาด้วยปัญหาทางจิตใจ
3: ชนะฟาชนะ
4: ฟาชนะเวก
3: ็เ
4: วก็ฟาช
3: นะมือสนิบาร์ได้แล้วปุ๊บไปหยาบเนี่ยวยาโนมาหยาบจูซ่าวยาโน
4: 제일서먼데제서머시지야서네아들담아또왜자리나인기와래해지야자니아들지미선이봐선이봐포지가또왜먼달야자니왜제일서먼데라기
5: 대박요서머시지
4: 대박나가족거지제일나베타서서깨우가족거이먹고비리서자니타임에대고
3: 로딕나말말이야로나말말
4: 에또말
3: 없으니그래Dua setelah tu marhab ya, jaga nyak nak cinta nak cuma ya nama lagi kira, anak dega yang tu kerai umur, cuma pura juga marhab ya, yang cuma tak milih juga terjahat nak terjahat nak tercuma milih juga.
5: Sama
3: saja juble. Sama saja juble, kau nak konser cuma show, muka hasil mana terjahat ni ya. Babu muzik na parah mula pun aja kau yo, abis na le mula mat hawa ya muzik thamai dia muzik tu la, le babi na fuzu biar ni, berasa pergi kau fuzu biar ni kau, bar berasa tu, mat hawa ya.
1: Jita malaki, o Bhagwan Krishna jita tu khanat ni, sana no khani mahu, o jita tu ni terentak dosar kena bijai, abu semua mana malaki Bhagwan ay swa bijaki, kal jita fia malo, gaya malo, Bhagwan fia mahu.Aduni atmae bhagwan chana eta su samasya kha o bhagwan prasad biudi jal bi ni jal bi prasad bi oke eta man shanta ja oke thik ja be bhagwan oke shakti tai oke jan je raksha ji an dhapa dusa jita o din din khai la o khai bole jita bhagwan jita maila khake mate prabhu jita sadhan सकेस्ता न शान्ति स्वेको जिताब्यु द खाके मते प्रभुतैले अब ख्याउ त नि म हो आठते अन्तर्मुखी अरे सास शक्ति जग भीम पादिता
5: अन सी फील लाइक दिस
1: वाई वेले मत याउस नि भगवान ओ स्व बिजाके ओके वाई वेले भगवान ओ शक्ति जना बिजाय
2: เป็นที่รู้กันดีว่าการแต่งตัวและท่าทางของร่างทรงนั้นจะเปลี่ยนแปลงไปตามองค์เทพที่ลงมาประทับในเนปาลดิวมะแต่ละคนสามารถอัญเชิญเทพให้ลงมาประทับร่างได้หลายองค์โดยจำนวนมากหรือน้อยนั้น